0: हेलो
1: हेलो
0: गुड आफ्टरनून
1: आओ
0: तराम लोग चरी
1: में मैडम है क्या तेरा कहीं हो आई जे मालो मखा देगी फजबी छोरम फजबी
0: फजबी कार्यक्रम बा मणिपुरी फिल्म से ही ताबी करने
1: ओ कहीं हो तो हो ने आज जो इसे जुटाने ही आज जी ने कोई ना इमान अपन तो यूं तो फजबी तो पंग पंग जब असली रियो ता
0: হয় কই রেডিও গি নুসিরা মারু ফজবি না কল ফংবি বসেং আসি কি হান বা ওই দুইনি কো বসে কি হান বা
1: কুইয়া দা ইমানে তাও এই যে কুইয়া দা আদে কো
0: হয়
1: বলে না ইয়াম না নে ছুপাং ফং দিয়ে না কি ফং বহারা ওই না কি ফং বহারা ওই হাই না মে আম দো আই না খাই কো ও নুম আই জানি কো ফং দা হারাও জানি কো চুম না নে সি দি আই না তাও বজে ছুপাং ফং দি যে আই যে কাম আই তো দি যে না আই না নে
0: ফিল্মিদিনিপুনা
1: হয়
0: হয় হয় সেই কি সাইরেন বা নরেন্দ্র নিগম বানি
1: সাইরেন বা আই গো আই মারে থানা নে সেই লক ইনাই দু দওয়ারি ইনতা দা গে নুঙাল নন্দন নে লিবো তা পে নুঙাল নন্দন না কো আই জে মুয়ারি জে মুহৌর আবানি নুঙাই ওই সান তো কো নুঙাই আইউ কি কুং মারি দা গি তা বে দু না হরে নু দাং গে পুং তারা মা খাই বো আদুম তা জে রে বানি মা জে
0: হয় আকুই গি রেডিও বনুং সিবি বা লিসনার মাম আম লাইবগি কইগি রেডিও সিসু লাইজারি বনি হাইবো অফম সিসু থামজারি থৌরম সে দা সারুক ইয়া বিরক্তনা কই কল দো বিরক্তা থাগাচারি ইসাই খুদল থামজারি মাম পুনা নুঙাইনা তামিনারাসি
1: ওয়া ওয়া মাম ইসা মাম জু নুঙাইবা ইয়া থবা আনা ইয়া গ পুছিনম সাম ওয়েন দি ওয়াইনা ইনা নাজেন
0: থাগাচারি